0: বলছেন?
1: হ্যাঁ, হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, ভালো আছেন তো দাদা ভাই?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো?
1: হ্যাঁ আমিও ভালো আছি দাদা ভাই। প্রচন্ড গরম, আমাদের এখানে বৃষ্টি নেই, আর আপনারা সব বৃষ্টিগুলো টেনে নিয়েছেন, আমরা হ্যাঁ কিছুই পাচ্ছি না। বন্যা, আপনাদের ওদিকে বন্যা, আমাদের এদিকে খরা, মানে
0: সত্যি
1: তো।
0: মানে প্রকৃতির যে কি খেয়াল।
1: হ্যাঁ তো দাদা ভাই, আমরা তো ভোলেনাথকে এত জল ঢালছি যে বাবা তুমি জলের একটু দাও, তো জল দিচ্ছে না। যত দিচ্ছে সব আসাম, শিলিগুড়ি এইসব দিকে দিয়ে দিচ্ছে, বলছে তোদের জন্য কিছু নেই, এই হচ্ছে ব্যাপার।
0: হ্যাঁ প্রবীরবাবু বললাম যে স্বাধীনতার মাস তো পড়ে গিয়েছে,
1: হ্যাঁ একদম একদম দাদা ভাই।
0: হ্যাঁ এই স্বাধীনতা নিয়ে যদি কিছু বলেন।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমার এই যে স্বাধীনতা আমরা যে পেয়েছি, আমাদের মানে পূর্বপুরুষরা, মানে আমাদের যে মাতঙ্গিনী হাজরা, তারপরে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, হ্যাঁ রাজা রামমোহন রায়, তিলক, বাল গঙ্গাধর তিলক, এরা যে সত্যি করেই নেতাজি সুভাষচন্দ্র, এদেরকে যদি শতকোটি প্রণাম দাদা ভাই, এদের জন্য আমরা আজকে স্বাধীনতা পেয়ে দিনে মানে রাত দিন ঘুমাতে পারছি। এবং এই যে স্বাধীনতার এখন যে আর্মি পাহারা দিচ্ছে বর্ডারে বর্ডারে, এই বর্ডার পাহারা দেওয়াতেও আমরা কিন্তু শান্তির নিঃশ্বাস ফেলছি দাদা ভাই। এবং আমার আমরা এই স্বাধীনতাটা কিন্তু এখন যা অবস্থা দাদা ভাই, মানে যত মানে ইয়েতে ভর্তি হয়ে গেছে, মানে মানুষ মানুষরূপী কিছু মানে লোক, তারা এত আমাদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে, আমাদের সুফলা সুফলা স্বচ্ছ শ্যামলা সুন্দর আমাদের দেশ,
0: এটা
1: এইটাকে
0: প্রবীরবাবু সবসময় ছিল, কিন্তু তার মাঝখানেই যে সাধারণ মানুষ এবং সকলে মিলে যে প্রচেষ্টাটা, এবং
1: হ্যাঁ
0: স্বাধীনতা মানে শুধু তো অবশ্যই দেশের স্বাধীনতা, তাছাড়া ছাড়া নিজের যে চিন্তার স্বাধীনতা, নিজের যে বাক স্বাধীনতা, নিজের যে একটা স্বাধীনতা, অর্থাৎ আমি কোনো বন্ধনে আবদ্ধ নই, এই বিষয়টাও কিন্তু একটা বড় ব্যাপার।
1: একশোবার দাদা ভাই, দেখুন মানে আমাদের নিজেদেরও স্বাধীনতাটাও আছে দাদা ভাই, কারণ দেখুন আজকে আমাদের স্বাধীনতা না থাকলে আমরা এই যে দিন রাত হতো না, এবং আমরা যে খাওয়া দাওয়া করছি নিজের পরিশ্রমে, কঠোর পরিশ্রমের বিকল্প নাই, সেই পরিশ্রম করে হ্যাঁ আমরা আমাদের ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দিতে পারছি, এটাও কিন্তু একটা মানে স্বাধীনতা দাদা ভাই। এই স্বাধীনতাটাও বিরাট স্বাধীনতা। তো আমরা চাই যে সারা জীবনটা যেন মানে লোকের পাশে দাঁড়িয়ে নিজেদের স্বাধীনতাটাও যেন মানে চালিয়ে যেতে পারি, এবং লোককে ভালো রাখতে পারি, এটাও কিন্তু আজ আমার মা 78 বছর বয়স, তাকেও আমি এই নিয়ে চলছি, এবং তারও আবদার আমরা যেমনি মায়ের কাছে আবদার করেছিলাম, সেই মা আমাকে যখন মিটিয়েছে, আমার আবদার মায়েরও আবদারটা আমাকে মেটাতে হবে। এই স্বাধীনতাটাও যেন দাদা ভাই সব ঘরে ঘরে মারাও বাবারাও পায়, যেন বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে এই স্বাধীনতাটা যদি আমরা দিতে পারি, তাহলে এর থেকে বড় জিনিস আর কিছুই হবে না দাদা ভাই। হ্যাঁ
0: ঠিক প্রবীর বাবু,
1: হ্যাঁ এইটুকু বললাম দাদা ভাই,
0: অসংখ্য
1: ভালো
0: ধন্যবাদ।
1: থাকবেন।
0: হ্যাঁ আপনাকে ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কিছু কথায় কিছু গানে আলোচনা করছি স্বাধীনতা নিয়ে। এই স্বাধীনতা বলতে কে কি বোঝেন সেই নিয়ে আমাদের মতামত জানান 9434076705 এই ফোন নম্বরে। আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদাবাবু।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: হ্যাঁ কিশোরবাবু বলুন।
2: হ্যাঁ তো দাদাবাবু, আপনাদের এই অনুষ্ঠান তো আমাদের এখান থেকে শোনা যায় না, তাই বিষয়টা একটু বলে দিতে হবে।
0: হ্যাঁ আমাদের, আমরা আজকে যেহেতু এটা স্বাধীনতার মাস, সেই কারণে আমরা আজকে বিষয় রেখেছি স্বাধীনতা। এবার স্বাধীনতা বলতে কার কি মনে হয়, কার কি মতামত, সেই মতামতটাই আমরা শুনতে চাইছি
2: দাদাবাবু। ওই স্বাধীনতা, স্বাধীনতা তো

0: বহু মানে বিপ্লব করে, বহু যুদ্ধ করে স্বাধীনতা এসেছে, তারা দেশকে স্বাধীন করে গেছে বলে আজ আমরা শান্তিতে বসবাস করতে পারছি।
1: একদম
0: যাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই দাদাবাবু।
1: ঠিক।
0: তো
1: আর
0: আমি এটুকুই বললাম দাদাবাবু, সত্য করে নমস্কার, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আমাদের আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে প্রত্যেকের মনেই যে দেশভক্তি, সেই দেশভক্তি কিন্তু আমরা প্রকাশ করি সেই দিনটি বিশেষভাবে উদযাপন করে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দেখুন, এই যে স্বাধীনতা নিয়ে যে বিষয় দিয়েছেন,
1: হ্যাঁ
2: আমরা তো আমাদের ভারত মাতা যে পরাধীনতা শৃঙ্খলা বন্ধনে মুক্ত থেকে মুক্ত হয়ে যে স্বাধীন হয়েছে, আজ ভারতবর্ষ স্বাধীন হওয়ার 70-75 বছর পার হয়ে গেল। তা দেখুন, আমরা কিন্তু যে স্বাধীনভাবে বাস করছি ভারতবর্ষে, তা স্বাধীন যে মৌলিক অধিকারগুলো, যেমন আমার বাক স্বাধীনতা, যেমন আমার অন্ন বস্ত্র বাসস্থানে এবং শিক্ষার যে স্বাধীনতা, যে এই সব মৌলিক অধিকারগুলো কিন্তু এই স্বাধীনতা থেকেই এসেছে।
1: একদম
2: আমাদের আমরা যদি এই স্বাধীন না হতাম, তাহলে কিন্তু এই যে আপনাদের সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এবং আমাদের যে স্বাধীন চিন্তাধারা, স্বাধীন মত পোষণের যে জায়গা, সেইগুলো কিন্তু তাহলে আমরা পাচ্ছিলাম না। তাহলে আমরা কিন্তু পরাধীনতা থাকলে পরে এই এইগুলো কিন্তু আমাদের একদম কোনোদিনই আসতো না। আজ
1: একদম
2: আমরা তার জন্য অনেক অনেক বীর সন্তান তাদের মায়ের কোল খালি করে চলে গেছে, এবং তাদের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি,
1: ঠিক
2: এবং তার জন্য কিন্তু আমরা তাদের কাছে গর্বিত, এবং তাদের কাছে শত শত প্রণাম তাদের কাছে। কারণ তারা যদি আজ এইভাবে আমাদেরকে ইংরেজের মুক্ত করতো, ইংরেজের কাছ থেকে পরাধীনতার জন্য মুক্ত না করতো, তাহলে কিন্তু আমরা এই পরাধীন ভাবেই থেকে যেতাম। কিন্তু আমরা এই আজ স্বাধীনভাবে বাস করতে পারছি, স্বাধীন চিন্তাধারা, স্বাধীন মত প্রকাশ করতে পারছি, এটা একটা আমাদের কাছে পরম প্রাপ্তি। তাই এইটুকু বললাম দাদা ভাই,
1: হ্যাঁ, খুব
2: বলে
1: ভালো
2: থাকবেন
1: লাগলো
2: তো।
1: আপনি ফোন করেছেন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, কথা তো অনেক হলো, একটি গান শুনে নি। এই গানটি আপনাদের জন্য আশা ভোসলের কণ্ঠে। আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, শুনেই নি তার কথা, তারপর নয় গান শুনব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো নমস্কার,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি হিতেন্দ্র দাস বলছি, আসাম থেকে।
1: আচ্ছা, আসাম থেকে আমাদের শুনতে পাচ্ছেন?
3: হ্যাঁ, নিউজনে আরে আছে।
1: হ্যাঁ বলুন হিতেন্দ্র বাবু।
3: আপনি কেমন আছেন?
1: আমরা ভালো আছি, আপনারা ভালো তো?
3: হ্যাঁ ভালো।
1: আসামের পরিস্থিতি কেমন এখন,
3: আসামে তো এখন পরিস্থিতি বৃষ্টি
1: বন্যা
3: হচ্ছে।
1: পরিস্থিতি?
3: বন্যা পরিস্থিতি তো আমাদের জেলায় খুব কমই, কিন্তু অন্যান্য জেলায় খুব বেশি বন্যা পরিস্থিতি হয়েছে।
1: আচ্ছা হিতেন্দ্রবাবু, আজকের বিষয় তো শুনেছেন, স্বাধীনতা নিয়ে আমরা বিষয়টা রেখেছি, যেহেতু এটা আগস্ট মাস, আমাদের স্বাধীনতার মাস, সেজন্য আমরা এই বিষয়টা ঠিক করেছি। তো এই স্বাধীনতা নিয়ে আপনার কী মতামত?
3: স্বাধীনতা, যেমন স্বাধীনতা আমাদের মহাত্মা গান্ধী বা নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা যদি না থাকতো, তাহলে তো আমাদের ভারতবর্ষ তো স্বাধীনতাই হতো না। তাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, আমি তো আমাদের দেশ ইংরেজদের হাতে যখন চলে গিয়েছিল, তখনও বর্তমানে থাকতো, তারা তো মানে বুদ্ধিমান মানুষ ছিলেন, তাদের সহযোগিতায় স্বাধীনতা হয়েছে।
1: ঠিক, এবং আরো
3: কিন্তু
1: অসংখ্য যারা বীর বিপ্লবী ছিলেন,
3: হ্যাঁ
1: স্বাধীনতা
3: হ্যাঁ
1: সংগ্রামী ছিলেন, যাদের সবার নাম হয়তো আমরা জানিও না, কিন্তু
3: হ্যাঁ
1: তারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন এই স্বাধীনতার কাজে। অসংখ্য
3: কিন্তু
1: ধন্যবাদ
3: মানে আমার
1: হিতেন্দ্রবাবু।
3: একটা
1: হ্যাঁ বলুন।
3: আমার একটা মানে বেশি স্বাধীনতা সংগ্রামের মধ্যে মনে করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকেই বেশি ভালো লাগে। হ্যাঁ
1: অবশ্যই, আপনার মতো আরো অনেক

0: না
1: ভারতবর্ষের
0: না
1: বহু মানুষের
0: দেয় না,
1: এই সুভাষচন্দ্র বসু হচ্ছে আইকন।
0: হ্যাঁ হ্যাঁ
1: শুনতে থাকুন হিতেন্দ্রবাবু আমাদের অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
0: হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, কথা অনেক হলো, এবার গান শুনে নি আশা ভোসলের কণ্ঠে এই গানটি। আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, শুনেই নি তার কথা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: নমস্কার,
1: হ্যাঁ
0: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
1: হ্যাঁ নিতাই বাবু বলুন।
0: তো আজ আমরা স্বাধীন হয়েছি, 200 বছর পরাধীন আমরা ছিলাম ইংরেজদের কাছে। তারপরে আমাদের একের পর একে সংগ্রাম, প্রীতিলতা অধিকার, নেতাজি সুভাষ, বিনয় বাদল দীনেশ, এরকম অজস্র আমরা স্বাধীনতা সংগ্রামীদের সেই পরিশ্রম এবং